অন্তে হই নাশ অশেষ দেহে নারায়ণ এ পিণ্ড তোহর অভিয়াণ এ পিণ্ড বাহ্য অভ্যন্তরে তো তহুকে অছি অপরে স্বকর্মে যেতে দেহ জাত তো অংশ তার মধ্য গত এণু তো পাদে যার আস ন লাগে ভববন্ধ প্রাস বেদঙ্ক স্তুতি।

যে তোহর পদ্মপাদ স্রবই সুধা মকরন্দ, সে পাদে আম্ভ বুদ্ধিমতি প্রেম ভক্তিরে ভজুনীতি। ক ইহ একাদশ বাণী বেদে বলন্তি পরিমাণী, তুনাথ করুণা জলধি সর্ববিষয় পূর্ব সিদ্ধি।

প্রচার কলু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমৎ ভাগবত ভাগ থিলা 444 আকাশবাণী বলাঙ্গীর সময় বর্তমান সকাল 6:45 হওয়া যাচ্ছি। প্রথমে শুনন্তু সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর এবং পরে পরে শুনবে সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করিবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

0: କିଣି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: ଆକାଶବାଣୀ ବଲାଙ୍ଗୀର ପ୍ରଚାର କରୁଛୁ ଚାଷର ହାଲ। ଉପସ୍ଥାପନ କୀର୍ତ୍ତନ ଦୀପ।
3: ଗଲା ଚାଷ ବାସ ମାନକେ ଆମେ ଡାଲୁଆ ଧାନର ଭିଲେ ଭିଲେ ସ୍ଥିତିରେ କେନ୍ କେନ୍ ଉପରେ ଆମେ ଧ୍ୟାନ ଦମା ସେ କଥା ମାନେ ସବୁ ଜାଣିଥିଲି ଯାଉଥିଲା। ଆଜି ଜାଣମା ଧାନ ଦାବାର ପୂର୍ବରୁ ଆମେ କେନ୍ଟାକେ ନିହାତି ହିସାବରେ ନିର୍ଦ୍ଧିଷ୍ଟ କରିକିରି ଆମେ ସେଥିର ଉପରେ ସଚେତନ ରହମା, ଯାହାଦ୍ୱାରା କି ଦୁଆ ଧାନର କିଛି କ୍ଷତି ନେଇ ହେବା। ପହଲା କଥା ହଉଛେ 80% ଧାନ ଯଦି ପାଚି ଯାଇଛେ ବୋଇଲେ ଆମେ ଏଥର ଦାବାର କାମଟା ଆରମ୍ଭ କର୍ମା। তার পরে ধান দাবার আগুরু আমকু নির্ধারিত করবাকে পড়বা যে আমি ধানকে মানে কেন মাধ্যমে আমি সবু অমল করমা, যন্ত্ররে করমা কি লোক লগাইকি করমা, কম্বাইন হারভেস্টররে করুছন কি রিপররে কাটুছন, এনতা মানে কেন থিরে কাটুছন সেটাকে নির্ধারিত করুন। আর যেন থিরে কাটুছন সেথির আনুষঙ্গিক ব্যবস্থা সঙ্গে আমাকে জুড়বাকে পড়বা। ধরুন লোক লগাইকি যদি কাটুছন বলে আপনার খোলা নলা বস্তা পলিথিন ইটা মানে সব রেডি হয়েকি থার কথা। যদি যন্ত্রে কাটুছন বলে ধানকে কেনে শুকাবে, ইথির লাগে আপনার কেতে জায়গা কেন জায়গায় রখবে ইটাকে আপনার নির্ধারিত করবে। তারপরে আপনার জমি কেন হিসাবে অছে, বাহাল ভিতরে অছে কি তরে অছে, মঝি অছে, যে জায়গাকে আপনার ধান দাই দিবে সে জায়গাকে আপনার।

0: ప్రచర్కులు భక్తిపూర్ణ సంగీత ధారావాహిక శ్రీ రామచరిత మానస్ భాగతిలా 282 ఆకాశవాణీ బలాంగీర్ శుణంతు శుణిమా హెవ కౌచంతి జన్మజయ ఛత్తార్
1: హరికాకా గ్రామర్ సబు యువక ఛాత్రమానంకు ఏకాటి కరి స్కూల్ పడియాకు నేగలే పిలాయ భావుతిలే జాహు হরিওজা ভোজি ভাতটায়ের ব্যবস্থা করছেন বোধে কেই কেই মনে কলে এই দশহরার হুয়েত গাঁরে খেল কৌতুক হয়ে পে নাটুয়া পিলায় ভাবুলে অপেরা কি যাত্রা পার্টির আয়োজন হয়ে পে হরিকাকা গাঁর নরী রঘু বীর ও অন্য মানুষ পাখক ডাকি ডলা কোড়ি কোদাল ইত্যাদি আনবাক কহি সবু পিলা পচারে আচ্ছা পিলায়ে অক্টোবর 2 তারিখে কি জন্মগ্রহণ করে এক সুরের সমস্তে মহাত্মা গান্ধী বলে কহিলে হরিকাকা পুঁ কহিলে বুঝল পিলায়ে আমদেশ পরাধীন লাগে জাতির পিতা মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন দ্বারা এ দেশর ইংরেজ মানুষ তড়িবা দেশবাসী প্রবর্তাই এই অহিংসা মন্ত্র বলরে হি আমদেশ স্বাধীন হয়ে পড়ি তবে ইংরেজ মানে আমদেশক শাসন কলাবেলে যেভাবে অত্যাচার করুলে আম লোক মানুষ গুড়ি করে মারি দেউলে সেসবুর ঘটনা মনে পকাইলে লোম টাঙ্কুরি উঠে জাণিচ পিলায়ে মো অজা গান্ধী মহাত্মা ডাকরে অসহযোগ আন্দোলনের যোগ দিয়ে রাতে রাতে গাঁ বুলি গোপনরে সভ্য সংগ্রহ কলাবেলে দিনে ইংরেজ সিপাহী তাঁকু ধরি নেই জালরে তাঁকু গুড়াই রখিলে ও তাঁক দেহ সারা জন্দা পিপুড়ি ঝারিলে এগুড়িকর কামুড়ারে অজা লহুলুহাণ হয়ে চেতা হরাইবারু তাঁকু জালরু কাঢ়ি সিপাহী মানে তাঁক উপরে থা মাঠিয়া পাড়ি ঢালিলে সে চেতা পাইবা পরে তাঁকু চাবুক

সেসারে কথাচিত্র চুপ চুপ চোরি চোরি, কণ্ঠশিল্পী হিউম্যান সাগর, গীত শ্রীকান্ত গৌতম, সঙ্গীত মন্মথ মিশ্রা।

গীতা আনন্দ বক্সি, সঙ্গীতা উত্তম সিং, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ, কথাচিত্র দিল তো পাগল হ্যায়।

এথারা কথাচিত্রা ডুপ্লিকেট, কণ্ঠশিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি, গীত ও সঙ্গীতা অন্ন মল্লিক।

এছাড়া কথাচিত্র মিস্টার ইন্ডিয়া, কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং অলিসা চিনায়, গীত জাভেদ আখতার, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথা চিত্রা, হাম আপকে হ্যাঁ কন। কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এবং এসপি বালা সুব্রহ্মণ্যম। গীতা দেব কোহলি, সঙ্গীতা রাম লক্ষ্মণ।

পরবর্তী কথাচিত্র বিরাসাত। কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তি। গীতা জাভেদ আক্তার। সঙ্গীতা অন্ন মল্লিক।

শেষহালা কার্যক্রম গীত গজল কণ্ঠশিল্পী দিলে জগজিৎ সিং আকাশবাণী বলাঙ্গীর সময়।

আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন বন্দিতা মিশ্র জুহার। পহেলা মুখ্য খবর, পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী ভাবে বিজেপি বিধায়ক দলর নেতা শুভেন্দু অধিকারী নেলে শপথ। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি সুরক্ষা বীমা আউ অটল পেনশন যোজনাকে আজ পুরলা 11 বছর। রাজ্যের সবু জিলান আজ হয়ে যাইছে 2 নম্বর রাষ্ট্রীয় লোক আদালত। আউ দক্ষিণ আন্ডামান সাগর হয়েছিবার ঘূর্ণিবল আইবা সোমবার লঘুচাপটি বদলিবা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা। এথর পুরা খবর, পশ্চিমবঙ্গর নূয়া মুখ্যমন্ত্রী ভাবে বিজেপি বিধায়ক দলর নেতা শুভেন্দু অধিকারী আজ শপথ গ্রহণ করেছেন। কলকাতার ব্রিগেড পরেড পড়িয়ান ঠানে হয়েছিবার শপথ গ্রহণ সমারোহটি রাজ্যপাল আর এন রবি শ্রী অধিকারীঙ্কু পদ আর গোপনীয়তার শপথ পাঠ করেছেন। বিজেপি পহেলা থর লাগি পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী শ্রী অধিকারী ভবানীপুর আউ নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন মণ্ডলী নু নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী শ্রী অধিকারীঙ্কর সহিতে দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাউল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীত প্রমাণিক প্রমুখ মন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। সমারোহটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকর সহিতে এনডিএ আর বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দল রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন প্রমুখ যোগ দিয়েছিলেন। ভুবনেশ্বর 2 নম্বর ইউনিট অশোকনগর থিবার আগর সরকারী প্রাথমিক বিদ্যালয় আইবা 11 তারিখ সোমবার দিন হেবারকে থিবার মুখ্যমন্ত্রীঙ্কর জন অভিযোগ শুনানি কার্যক্রম বন্ধ রহবা।

শ্রোতা বন্ধু, আজ পক্ষীঙ্ক বিষয়ে আলোচনা হওয়া পছরে গোটে নির্দিষ্ট কারণ রয়েছে। কাহিকি না আজ হচ্ছে বিশ্ব পরিব্রাজক পক্ষী দিবস। এই দিবস পালন পাইঁ কোনসি নির্দিষ্ট তারিখ নথায়। এহা মে মাসর দ্বিতীয় শনিবারে পালন করা যাইথায়। এই দিবস 2006 মসিহারু পালন হই আসুচি। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেলা পরিব্রাজক পক্ষী মানকর সুরক্ষা, তাঙ্ক আবাসস্থলীর রক্ষণাবেক্ষণ সহিত তাঙ্ক খাদ্য প্রতি যত্নবান হেবা, পক্ষী শিকারকু রোকিবা। হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে সাইবেরিয়া, রুষ, আফ্রিকা, সিঙ্গাপুর এবং ইউরোপরু অনেক সংখ্যক পক্ষী শীতদিনে ভারতর অনেক প্রান্তকু আসিথান্তি। পরিব্রাজক পক্ষীঙ্ক আগমন ফলরে পারিপার্শ্বিক পরিস্থিতিরে সন্তুলন বজায় রহিথায়। পরিবেশরে গোটে সুন্দর বাতাবরণ সৃষ্টি হইথায়। হেলে বর্তমান পক্ষী প্রেমী মানে এমানক আগমনকু নেই অনেক আশঙ্কা প্রকাশ করুছন্তি। এবে প্লাস্টিকর বহুল ব্যবহার হেতু সমুদ্র অপরিষ্কার হেউছি, ফলরে পরিব্রাজক পক্ষী মানে সেই প্লাস্টিককু খাই অনেক মৃত্যু বরণ করুছন্তি। এহা দিনকু দিন বড়িবারে লাগিছি। পরিব্রাজক পক্ষীঙ্ক মৃত্যু হারকু আখি আগরে রাখি সেমানক সুরক্ষা পাই আমমানকু সচেতন হেবাকু পড়িব, আউ অন্যমানকু মধ্য সচেতন করাইবাকু পড়িব। সেইথিপাইঁ তো পরিব্রাজক পক্ষী দিবস পালন করা যাউছি। তেণু সমস্তে সচেতন হুয়ন্তু, জাগ্রত হুয়ন্তু, পক্ষীঙ্কু সুরক্ষা দিয়ন্তু। শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি, তেবে আজির কার্যক্রমকু এইঠি রখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।